0: বলো, চালো বিয়া,
1: চালো
2: যে চাঠি হিরিও দড়িও, চাঠি হিরিও দড়িও, দে গয়ো গোড়ানি পার, হিরিও চন্ডিও ঘোড়ে চড়া, আরে গুজরে চড়া ডবলা,
0: তাণি নে বাঁধো তঙড়ো নে ঢিলি মুকো লখা, সুরা হয় সো সঙ্গ চলো নহি কায়র কা কাম,
1: কেসরিয়া ভাই ওয়াখা পেরো হো যাও লাল গুলাল রে, হো যাও লাল গুলাল রে,
0: ও দিল্লি জিতি নে খেরাউ তোরে বন্ত মারু নাম রে,
2: তাবা তাবা কে হিরিও চন্ডিও গোড়ে চড়া, হিরিও চন্ডিও গোড়ে চড়া, আনে গুজরে চড়া নব লাখ রে,
3: অবনি শো উৎপাদ থয়ো মা, লাজ ভবানী রাখ রে, লাজ ভবানী রাখ।